শুনছেন এনএসকিউ ওয়ার্ল্ড জাপান বাংলা রেডিও সার্ভিস। এখন শুনবেন ফ্রিকোয়েন্সি ঘোষণা। রবিবার থেকে শনিবার পর্যন্ত দক্ষিণ পশ্চিম এশিয়া অঞ্চলে এই অনুষ্ঠান ইউটিসি 15 ঘটিকায় 11655 কিলোহার্টজে সম্প্রচার করা হয়। বাংলাদেশে FM তরঙ্গে এই সম্প্রচার ঢাকায় 104, চট্টগ্রাম, খুলনা ও রাজশাহীতে 88.8, রংপুরে 105.6, সিলেটে 105.2 এবং কুমিল্লায় 101.2 মেগাহার্টজে শোনা যাচ্ছে। আমাদের সম্প্রচারের সময়সূচি এবং সর্বশেষ খবরের আরও বিস্তারিত জানার জন্য অনুগ্রহ করে আমাদের ওয়েবসাইট nhk.jp/bengali ভিজিট করুন।

টোকিও থেকে প্রচারিত এনএসকিউএল জাপানের বাংলা খবরে আপনাদের স্বাগত জানাচ্ছি। পরিবেশন করব 14 জুলাই মঙ্গলবার, জাপান সময় রাত 12টার খবর, বাংলাদেশ সময় সোমবার রাত 9টা আর ভারতের সময় রাত 8:30। উপস্থাপনায় শ্রাবণী মুখার্জি এবং আমি শিপন দাস। সপ্তাহব্যাপী ইরানের বিরুদ্ধে ধারাবাহিক হামলা সমাপ্ত করার ঘোষণা দেওয়ার একদিন পর রবিবার মার্কিন সামরিক বাহিনী দেশটির বিরুদ্ধে নতুন হামলা শুরু করেছে। রবিবার সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া এক পোস্টে মার্কিন কেন্দ্রীয় কমান্ড বা সেনকম ঘোষণা করেছে যে যুক্তরাষ্ট্রের পূর্বাঞ্চলীয় সময় বিকাল 5টায় তাদের সেনাবাহিনী হরমুজ প্রণালী দিয়ে অবাধে চলাচলকারী বেসামরিক নাবিক ও বাণিজ্যিক জাহাজের ওপর হামলা চালানোর ক্ষমতা ক্রমাগত হ্রাস করার লক্ষ্যে ইরানের বিরুদ্ধে ফের হামলা শুরু করেছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই হামলার নির্দেশ দিয়েছেন বলে সেনকম জানায়। সংবাদ সংস্থা রয়টার্স ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের উদ্ধৃতি দিয়ে জানিয়েছে যে রবিবার মার্কিন সামরিক বাহিনী হামলা চালানোর কিছুক্ষণ পরেই দক্ষিণাঞ্চলীয় শহর শিরিক এবং হরমুজ প্রণালীর নিকটবর্তী বন্দর আব্বাসের আশেপাশে বেশ কয়েকটি বিস্ফোরণের শব্দ শোনা গেছে। রবিবার মার্কিন সম্প্রচার মাধ্যম এনবিসিকে দেয়া এক ফোন সাক্ষাৎকারে ট্রাম্প ওয়াশিংটনের সঙ্গে সর্বশেষ আলোচনার পর তেহরানের গৃহীত পদক্ষেপের সমালোচনা করেছেন। একটি বিশেষজ্ঞ দল জানিয়েছে যে গত মাসে ভেনেজুয়েলায় ঘটে যাওয়া দুটি শক্তিশালী ভূমিকম্পের কারণে বিপুল সংখ্যক ভবন প্রায় খাড়াভাবে ধসে পড়েছে, যা ভূতাত্ত্বিক ভাষায় প্যানকেক কলাপস ভেঙে পড়া নামে পরিচিত। তাদের অনুমান অনুযায়ী প্রায় 10,000 ভবন ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে। 24 জুনের ভয়াবহ বিপর্যয়ের 2 সপ্তাহেরও বেশি সময় পেরিয়ে গেলেও নিখোঁজদের সন্ধান কার্যক্রম এখনও চলছে। শনিবার পর্যন্ত 4,333 জনের প্রাণহানির বিষয়টি নিশ্চিত হওয়া গেছে বলে কর্তৃপক্ষ জানায়। বিশেষজ্ঞ দলের প্রধান মিয়ামোতো হিদেকি, যিনি ভবনের কাঠামোগত নকশা বিশেষজ্ঞ এবং দুর্যোগ পীড়িত এলাকাগুলোর পুনরুদ্ধার কাজের সাথে জড়িত রয়েছেন, শনিবার তিনি উপকূলীয় রাজ্য লাগুয়াইরার কাতিয়া লামার থেকে এনএসকেকে সাক্ষাৎকার দেন, যেখানে ক্ষয়ক্ষতির পরিমাণ সবচেয়ে বেশি। মিয়ামোতো জানান, সেখানে একের পর এক প্যানকেক কলাপস ঘটেছে, যেখানে তীব্র ঝাঁকুনিতে ভবনগুলোর পিলার বা স্তম্ভগুলো ভেঙে যায় এবং এর ফলে সেগুলো প্রায় খাড়াভাবে ধসে পড়ে। এই ঘটনার পেছনে তিনি অনেক পিলারে অপর্যাপ্ত পরিমাণ শক্তিবর্ধক লোহার রড এবং উপকূলীয় অঞ্চলে সাধারণত দেখা যাওয়া নরম মাটিকে অন্যতম কারণ হিসেবে উল্লেখ করেছেন। বিশেষজ্ঞ দলটির অনুমান অনুযায়ী লাগুয়াইরার মোট ভবনের প্রায় 13% বা প্রায় 10,000টি ভবন সম্পূর্ণরূপে ধ্বংস কিংবা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং সেগুলো ব্যবহারের

অনুপযোগী হয়ে পড়েছে। এই সংখ্যাটি ভেনিজুয়েলা সরকারের ঘোষিত সর্বশেষ পরিসংখ্যানের চেয়ে অনেক বেশি। রুশ গোয়েন্দা কর্মকর্তারা ইউক্রেনে সামরিক আগ্রাসনের জন্য প্রয়োজনীয় উচ্চ প্রযুক্তির পণ্য সামগ্রী সংগ্রহ করতে জাপানকে একটি প্রধান কেন্দ্র হিসেবে ব্যবহার করছেন বলে নিউ ইয়র্ক টাইমস খবর করেছে। রবিবার মার্কিন সংবাদপত্রটি তিন মহাদেশের বেশ কয়েকজন গোয়েন্দা ও সরকারি কর্মকর্তার সাক্ষাৎকারের ওপর ভিত্তি করে পুতিন কীভাবে জাপানকে এক গুপ্তচরের আস্তানায় পরিণত করেছেন শিরোনামে একটি নিবন্ধ প্রকাশ করেছে। প্রতিবেদনটিতে বলা হয়েছে, 2022 সালে রুশ সেনারা ইউক্রেন আক্রমণ করার পরপরই পশ্চিমা দেশগুলোর নেতারা তাদের রাজধানী থেকে কয়েকশো রুশ গুপ্তচরকে বহিষ্কার করেছিলেন। কয়েকজন কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে পত্রিকাটি জানিয়েছে, সেই বহিষ্কৃত গুপ্তচরদের মধ্যে অনেকেই একটি অপ্রত্যাশিত জায়গায় হাজির হয়েছে, আর সেটি হল জাপান। এতে বলা হয়েছে যে রাশিয়ার রাষ্ট্রীয় বিমান সংস্থা অ্যারোফ্লট এর টোকিও অফিস এমন একটি ঘাঁটিতে পরিণত হয়েছে যেখানে রাশিয়ার সামরিক গোয়েন্দা সংস্থা জিআরইউ এর একজন অভিজ্ঞ কর্মকর্তা একজন সাধারণ কর্মচারীর ছদ্মবেশে নিজের আসল পরিচয় গোপন করে আছেন। ওই কর্মকর্তা রাশিয়ার যুদ্ধযন্ত্রে রসদ যোগানোর ক্ষেত্রে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। প্রতিবেদনে বলা হয় যে ইউক্রেন সরকারের হিসাব অনুযায়ী রাশিয়ার ক্ষেপণাস্ত্র এবং ড্রোনের 90%-এরই ভেতরে জাপানি যন্ত্রাংশ রয়েছে। ইউক্রেনীয় পক্ষ জাপান সরকারকে উচ্চ প্রযুক্তির ও অন্যান্য পণ্যের ওপর রপ্তানি নিয়ন্ত্রণ জোরদার করতে উপর্যুপরি অনুরোধ করে আসে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়।

0: খবর প্রচারিত হচ্ছে এনএইচকে ওয়া জাপান থেকে। জাপান, ফিলিপাইন, যুক্তরাষ্ট্র এবং আরও 11টি দেশ দক্ষিণ চীন সাগর নিয়ে এক দশক আগে একটি আন্তর্জাতিক সালিসি ট্রাইব্যুনালে নেওয়া সিদ্ধান্ত মেনে নেওয়ার জন্য চীনের প্রতি তাদের আহ্বান পুনর্ব্যক্ত করেছে। 2016 সালে ট্রাইব্যুনাল প্রায় সমগ্র সমুদ্রের উপর চীনের দাবিকে ভিত্তিহীন এবং আন্তর্জাতিক আইন লঙ্ঘনকারী হিসেবে খারিজ করে দেয়। মামলাটি করেছিল ফিলিপাইন। বেইজিং এই সিদ্ধান্ত মেনে নিতে অস্বীকার করেছে। সেই রায়ের দশম বার্ষিকীতে রবিবার 14টি দেশ একটি যৌথ বিবৃতি জারি করেছে। বিবৃতিতে এই সিদ্ধান্তকে চূড়ান্ত, আইনত, বাধ্যতামূলক এবং সুনির্দিষ্ট বলা হয়েছে। এতে বলা হয়েছে 14টি দেশ সালিসি ট্রাইব্যুনালের সিদ্ধান্তকে পুনর্নিশ্চিত করছে যে চীনের সম্প্রসারণমূলক সামুদ্রিক দাবির কোনো আইনি ভিত্তি নেই। বিবৃতিতে এই অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতার জন্য হুমকিস্বরূপ যে কোনো অস্থিতিশীলকারী বা একতরফা পদক্ষেপের তীব্র বিরোধিতা পুনর্ব্যক্ত করা হয়েছে। জাপানের পররাষ্ট্রমন্ত্রী মোতেগি তোশিমিৎসু এক বিবৃতি প্রকাশ করে বলেছেন, 2016 সালের সিদ্ধান্তটি মেনে নিতে চীনের অস্বীকৃতি বিরোধের শান্তিপূর্ণ নিষ্পত্তি নীতির পরিপন্থী এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের আইনের শাসনকে ক্ষুণ্ণ করে। দক্ষিণ চীন সাগর নিয়ে এক দশক আগে একটি আন্তর্জাতিক সালিসি ট্রাইব্যুনালের নেওয়া সিদ্ধান্ত মেনে নেওয়ার জন্য 14টি দেশ তাদের আহ্বান পুনর্ব্যক্ত করার পর চীন ওই সাগরে তার ভূখণ্ডগত দাবির যৌক্তিকতা তুলে ধরেছে। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় রবিবার একটি বিবৃতি জারি করেছে। সালিসি রায় নামে পরিচিত ট্রাইব্যুনালের এই রায়ে প্রায় সমগ্র সমুদ্রের উপর চীনের দাবিকে ভিত্তিহীন এবং আন্তর্জাতিক আইন লঙ্ঘনকারী হিসেবে খারিজ করে দেওয়া হয়েছে। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, তথাকথিত এই রায় এক টুকরো বাতিল কাগজ ছাড়া আর কিছুই নয়, যা অবৈধ এবং এর কোনো বাধ্যবাধকতা নেই। এতে বলা হয়েছে, চীন এই রায়ের ভিত্তিতে যে কোনো দাবি ও পদক্ষেপের বিরোধিতা করে। দক্ষিণ চীন সাগরে চীনের ভূখণ্ডগত সার্বভৌমত্ব ও সামুদ্রিক স্বার্থ এই রায়ের দ্বারা প্রভাবিত হবে না বলে বিবৃতিতে আরও উল্লেখ করা হয়।
1: এনএইচকে ওয়ার্ল্ড জাপান থেকে সম্প্রচারিত বাংলা খবর এখানেই শেষ হলো। এরপর রয়েছে সহজে জাপানি ভাষা।

শুনছেন এনএইচকে ওয়ার্ল্ড জাপান বাংলা রেডিও সার্ভিস। এখন শুনবেন ফ্রিকোয়েন্সি ঘোষণা। রবিবার থেকে শনিবার পর্যন্ত দক্ষিণ পশ্চিম এশিয়া অঞ্চলে এই অনুষ্ঠান ইউটিসি 15 ঘটিকায় 11655 কিলোহার্টজে সম্প্রচার করা হয়। বাংলাদেশে FM তরঙ্গে এই সম্প্রচার ঢাকায় 104, চট্টগ্রাম, খুলনা ও রাজশাহীতে 88.8, রংপুরে 105.6, সিলেটে 105.2 এবং কুমিল্লায় 101.2 মেগাহার্টজে শোনা যাচ্ছে। আমাদের সম্প্রচারের সময়সূচি এবং সর্বশেষ খবরের আরও বিস্তারিত জানার জন্য অনুগ্রহ করে আমাদের ওয়েবসাইট nhk.jp/bengali ভিজিট করুন।

টোকিও থেকে প্রচারিত এনএইচকে ওয়ার্ল্ড জাপানের বাংলা খবরে আপনাদের স্বাগত জানাচ্ছি। পরিবেশন করব 15 জুলাই বুধবার জাপান সময় রাত 12টার খবর, বাংলাদেশ সময় মঙ্গলবার রাত 9টা আর ভারতের সময় রাত 8:30। উপস্থাপনায় তনুশ্রী বিশ্বাস এবং আমি আহসান হাবিব। মার্কিন সেন্ট্রাল কমান্ড বা সেন্টকম সোমবার জানিয়েছে তাদের বাহিনী টানা তৃতীয় রাত ধরে ইরানের বিরুদ্ধে নতুন করে হামলা করেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের এই ঘোষণাটি আসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বক্তব্যের পরপরই। ট্রাম্প বলেন, ওয়াশিংটন হরমুজ প্রণালীতে ইরানি জাহাজগুলোর উপর অবরোধ পুনরায় আরোপ করছে। সেন্টকমের মতে এই অবরোধ মঙ্গলবার পূর্বাঞ্চলীয় সময় বিকেল 4টা থেকে কার্যকর হবে। ট্রাম্প সামাজিক যোগাযোগ মাধ্যমে এই অবরোধ সম্পর্কে পোস্ট করে বলেছেন, যুক্তরাষ্ট্র এখন থেকে হরমুজ প্রণালীর অভিভাবক হিসেবে পরিচিত হবে। তিনি বলেন, এই নিষেধাজ্ঞা ইরানে প্রবেশকারী বা ইরান থেকে প্রস্থানকারী ইরানি জাহাজ এবং তাদের বাণিজ্যিক অংশীদারদের ক্ষেত্রেও প্রযোজ্য হবে। অন্য সব দেশের জাহাজ এই প্রণালী ব্যবহার করতে পারবে। তবে তিনি বলেছেন, যুক্তরাষ্ট্র এই সমুদ্র পথ দিয়ে চলাচলকারী সকল পণ্যের উপর 20% শুল্ক আরোপ করবে। তিনি বলেন, নিরাপদ চলাচল এবং নিরাপত্তা নিশ্চিত করার জন্য এই শুল্ক আরোপ করা প্রয়োজন। এর আগে ট্রাম্প ফক্স নিউজে এ সংক্রান্ত সর্বশেষ আলোচনা সম্পর্কে কথা বলেছেন। তিনি দাবি করেন, রবিবার দুই পক্ষ 11 ঘন্টা আলোচনা করেছে এবং প্রতিটি বিষয়ে একমত হয়েছে। তবে তিনি বলেন, পরে তারা আবার ফোন করে জানায় যে তাদের কিছু পরিবর্তন করতে হবে। তিনি বলেন, তেহরান বারবার চুক্তিভঙ্গ করেছে এবং যুক্তরাষ্ট্র শক্তি প্রয়োগ করে এর জবাব দেবে। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম সামরিক বাহিনীর খাতাম আল আনবিয়া কেন্দ্রীয় সদর দপ্তরের একজন মুখপাত্র একটি বিবৃতি প্রকাশ করেছে। ইব্রাহিম জুলফাকারি বলেছেন, তেহরান যুক্তরাষ্ট্রকে প্রণালীটির ব্যবস্থাপনায় হস্তক্ষেপ করতে দেবে না। তিনি বলেন, এই অঞ্চলের দেশগুলোর নেতাদের সতর্ক করা হচ্ছে যে যুক্তরাষ্ট্রের সাথে যে কোনো ধরনের সহযোগিতা এবং দেশটির আগ্রাসী সামরিক বাহিনীকে যে কোনো ধরনের রসদ সরবরাহকে ইরানের সার্বভৌমত্ব ও জাতীয় নিরাপত্তার বিরুদ্ধে যুদ্ধ হিসেবে গণ্য করা হবে। গত মাসে ভেনেজুয়েলায় আঘাত হানা ভয়াবহ ভূমিকম্পে মৃতের সংখ্যা 4,500 ছাড়িয়ে গেছে এবং দেশটিতে অনুসন্ধান অভিযান অব্যাহত রয়েছে। ভেনেজুয়েলার কর্তৃপক্ষ জানিয়েছে, 24 জুন লাতিন আমেরিকার এই দেশটিতে দুটি ভূমিকম্প আঘাত হানার পর থেকে 4,561 জনের মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে। এই ভূমিকম্পে উপকূলীয় লা গুয়াইরা অঞ্চল সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। অঞ্চলটিতে সম্পূর্ণ ধ্বংস হয়ে যাওয়া বা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়ে ব্যবহারের অযোগ্য হয়ে পড়া ভবনের সংখ্যা প্রায় 10,000 বলে অনুমান করা হচ্ছে। দেশটির রাষ্ট্রীয় উদ্ধারকারী দল এবং স্থানীয় বাসিন্দারা নিখোঁজ লোকজনদের সন্ধান অব্যাহত রেখেছেন। তবে ভারী যন্ত্রপাতির অভাব এবং আকস্মিক ভারী বৃষ্টিপাতের কারণে এই প্রচেষ্টা ব্যাহত হচ্ছে। ইউক্রেন এবং দেশটির ইউরোপীয় মিত্ররা জানিয়েছে, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র থেকে ইউরোপকে রক্ষা করার জন্য দেশগুলো একটি আকাশ প্রতিরক্ষা জোট গঠন করছে। রাশিয়ার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার ক্রমবর্ধমান ঝুঁকির মুখে কিভ থাকায় এই পদক্ষেপ নেওয়া হয়েছে। সোমবার প্যারিসে ইউক্রেন এবং আরও 9টি দেশ তাদের প্রথম বৈঠক করেছে। এই বৈঠকে ফ্রান্স, জার্মানি এবং যুক্তরাজ্য অন্তর্ভুক্ত ছিল। বৈঠকে দেশগুলো রাশিয়ার বিরুদ্ধে আত্মরক্ষায় ইউক্রেনের অনন্য অভিজ্ঞতার স্বীকৃতি দিয়েছে। দেশগুলো আকাশ প্রতিরক্ষা জোটকে কার্যকর করার প্রক্রিয়ার অংশ হিসেবে যৌথ কারিগরি ওয়ার্কিং গ্রুপ গঠনের পরিকল্পনা করেছে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, তিনি আশা করছেন যে দেশগুলো আগামী 12 মাসের মধ্যে এই নতুন কাঠামোটি গঠন করতে পারবে এবং সমগ্র ইউরোপ এটি ব্যবহার করতে পারবে।

0: খবর প্রচারিত হচ্ছে এনএইচকে ওয়ার্ল্ড জাপান থেকে। জাপানের গবেষকরা এমন তথ্য প্রকাশ করেছেন যা থেকে জানা যায় যে কোভিড-19 পরবর্তী প্রভাব যেমন ক্লান্তি তখনই দেখা দেয় যখন করোনা ভাইরাস সংক্রমণ শরীরে আগে থেকেই থাকা অন্য কোনো ভাইরাসকে সক্রিয় করে তোলে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে প্রায় 6% কোভিড-19 রোগী ক্লান্তি, বিষণ্নতা এবং চুল পড়ার মতো দীর্ঘস্থায়ী উপসর্গে ভুগেছেন। এই উপসর্গগুলোর পেছনের সঠিক কার্যপ্রণালী এখনও অস্পষ্ট। জিকে ইউনিভার্সিটি স্কুল অব মেডিসিনের গবেষক সহ একটি গবেষক দল উপসর্গের চিকিৎসার জন্য আসা 150 জনেরও বেশি রোগীর রক্তের নমুনা বিশ্লেষণ করেছে। গবেষকরা প্রায় 70% রোগীর রক্তে সিত-1 নামক একটি প্রোটিন আবিষ্কার করেন। শরীরে সুপ্ত থাকা হারপিস ভাইরাস সক্রিয় হলে এই প্রোটিনের উদ্ভব ঘটে। গবেষকরা যখন ইঁদুরের দেহে সিত-1 মাত্রা বাড়িয়ে দেন, তখন নিউরোট্রান্সমিটারের ঘাটতির কারণে প্রাণীগুলোর মস্তিষ্কের কার্যকারিতা হ্রাস পায় এবং তাদের মধ্যে ক্লান্তি ও বিষণ্নতার মতো উপসর্গ দেখা দেয়। গবেষক দল এই সিদ্ধান্তে উপনীত হন যে যখন করোনা ভাইরাস সংক্রমণ একটি সুপ্ত হারপিস ভাইরাসকে সক্রিয় করে তোলে, তখন দীর্ঘস্থায়ী কোভিড-19 লক্ষণগুলো প্রকাশ পায়, যার ফলে দেহে সিত-1 প্রোটিন তৈরি হয়। বিশ্ববিদ্যালয়ের প্রভাষক ওকা নাওমি বলেন, এই আবিষ্কার এমন একটি চিকিৎসা পদ্ধতির উদ্ভাবনের সম্ভাবনাকে উন্মুক্ত করেছে যা সরাসরি রোগের কারণকে মোকাবিলা করবে। প্রধানমন্ত্রী তাকায়ুচি সানায়ে এবং সংশ্লিষ্ট মন্ত্রীদের দুর্যোগ মোকাবিলার প্রস্তুতিমূলক একটি 10 বছর মেয়াদী পরিকল্পনা সম্পর্কে অবহিত করা হয়েছে। জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা পরিষদ মঙ্গলবার বৈঠকে বসে এবং টোকিও এলাকায় একটি বড় ধরনের ভূমিকম্পের ক্ষয়ক্ষতি প্রশমনের পদক্ষেপ সহ বিভিন্ন ব্যবস্থা সম্পর্কে মন্ত্রীদের অবহিত করে। এই ধরনের দুর্যোগে আনুমানিক 18,000 মানুষের মৃত্যু এবং 4,02,000 ভবন বিধ্বস্ত বা ভস্মীভূত হবে বলে ধারণা করা হচ্ছে। এই কর্মসূচির লক্ষ্য হল ঘনবসতিপূর্ণ শহরাঞ্চলের অধিকাংশ বাড়ি ও অ্যাপার্টমেন্টে ভূমিকম্প সংবেদনশীল সার্কিট ব্রেকার স্থাপন করা। আশা করা যায় এই যন্ত্রগুলো বিদ্যুৎজনিত আগুন প্রতিরোধে কার্যকর হবে। আরেকটি লক্ষ্য হল প্রতিটি পরিবার যেন অন্তত 3 দিনের জন্য পানি, খাবার ও বহনযোগ্য শৌচাগার মজুত রাখে এবং ভূমিকম্পে আসবাবপত্র যাতে উল্টে না যায় সেজন্য এগুলো সুরক্ষিত রাখে। সরকার দুর্যোগকে তাদের নিজস্ব বিষয় হিসেবে দেখতে জনগণকে উৎসাহিত করার মাধ্যমে আগামী দশকে আনুমানিক প্রাণহানি ও ভবনের ক্ষয়ক্ষতি অর্ধেকে নামিয়ে আনার লক্ষ্য নির্ধারণ করেছে।
1: এনএইচকে ওয়ার্ল্ড জাপান থেকে সম্প্রচারিত বাংলা খবর এখানে শেষ হল। এরপর রয়েছে সহজে জাপানি ভাষা। আপনারা টোকিও থেকে প্রচারিত এনএইচকে ওয়ার্ল্ড জাপান বাংলা সার্ভিসের খবর ও অনুষ্ঠান শুনছেন শর্টওয়েভ 25 মিটার ব্যান্ডে 11655 কিলোহার্টজে। এছাড়া এই খবর ও অনুষ্ঠান FM তরঙ্গে ঢাকায় 104, চট্টগ্রাম, খুলনা ও রাজশাহীতে 88.8, রংপুরে 105.6, সিলেটে 105.2 এবং কুমিল্লায় 101.2 মেগাহার্টজে শোনা যাচ্ছে। ইন্টারনেটে আমাদের খবর ও অনুষ্ঠান শুনতে পাচ্ছেন nhk.jp/bengali এই ঠিকানায়। শুনছেন স্যাটেলাইটেও।

0: কন্নিচুয়া, সময় হলো সহজে জাপানি ভাষা অনুষ্ঠানের আরেকটি আসরের। এনএচকে ওয়ার্ল্ড জাপান থেকে প্রচারিত এই আসরে আপনাদের সঙ্গে আছি আমি তনুশ্রী বিশ্বাস,
1: আর আমি হিরক খান। এতে একসঙ্গে শিখব আমরা জাপানি ভাষা।
0: আজ আসরের 20তম পাঠে আমরা জানব খাবার বা পানীয়ের মধ্যে কোনো কিছু না মেশানোর অনুরোধ জাপানিতে কিভাবে করতে হয়।
1: ভিয়েতনাম থেকে জাপানে পড়তে আসা বিদেশি শিক্ষার্থী তাম এবার বেড়াতে এসেছে হোক্কাইদো। তার সঙ্গে আছে মিয়া, যে একজন চীনা ফটোগ্রাফার। হোক্কাইদোর সামুদ্রিক খাবার খাওয়ার লক্ষ্য নিয়ে সাপ্পোরো শহরের একটি মাছের বাজারের কাছে এক রেস্তোরাঁয় তারা দুজন ঢুকল।
0: বন্ধুরা, চলুন তাহলে প্রথমে শুনে নেওয়া যাক

0: আজকের 20তম পাঠের কথোপকথন।
1: おすすめは何ですか？
2: このスペシャル海鮮丼がおすすめだよ。イクラとウニがたっぷり入ってるよ。
1: じゃあそれください。
3: 私も。あ、わさびは入れないでください。
2: わさび抜きね。そちらは？
1: 私はわさびをたくさん入れてください。
0: কথোপকথন শুনলেন, এবার প্রতিটি লাইনের অর্থ জেনে নেয়ার পালা।
4: মিয়া দোকানের কর্মীকে জিজ্ঞেস করলো,
1: ওসুসুমে ওয়া নান দেসু কা?
0: আপনারা কোন খাবারটা সুপারিশ করছেন?
4: কর্মীটি তখন মেনুতে একটা নাম দেখিয়ে বললেন,
2: কোনো স্পেশাল কাইসেন দং গা ওসুসুমে দায়া।
0: এই স্পেশাল সি ফুড বোল আমি সুপারিশ করব।
2: ইকুরা তো উনি গা তাপ্পুরি হাইতেরিও।
0: সামুন মাছের ডিম এবং সি আর্চিন দিয়ে ভর্তি করে এটা বানানো হয়েছে।
4: মিয়া তার নিজের জন্য অর্ডার দিয়ে দিল।
1: যা সরে কুদাসাই।
0: আচ্ছা তাহলে ওটাই আমাকে দিন।
4: তামো সেই একই খাবার অর্ডার করলো।
3: ওয়াতাশি মো।
0: আমিও।
3: আ, ওয়াসাবি ওয়া ইরে নাই দে কুদাসাই।
0: আচ্ছা শুনুন, দয়া করে ওয়াসাবি মেশাবেন না।
4: দোকানের কর্মী তখন বিষয়টি নিশ্চিত করলেন।
2: ওয়াসাবি নাকি নে?
0: ঠিক আছে, ওয়াসাবি ছাড়া।
4: এবার তিনি মিয়াকে জিজ্ঞেস করলেন,
2: সোচিরা ওয়া,
0: আর আপনারটা কেমন হবে?
4: উত্তরে মিয়া বলল,
0: আমারটাতে বেশি করে ওয়াসাবি দেবেন প্লিজ। খাইসেন দোন হচ্ছে বাটি ভর্তি ভাতের ওপরে কাঁচা সি ফুড দিয়ে সাজানো একটি পদ। ওয়াসাবি হল এক ধরনের ঝাঁঝালো মশলা। কাঁচা মাছের পদ সাশিমি খাওয়ার সময় ওয়াসাবি হয়ে ওঠে এক অন্যতম অনুষঙ্গ।
4: সরিষার মতো ওয়াসাবি নাক এবং জিভে ঝাঁঝালো অনুভূতি তৈরি করে। মিয়া একটু বেশি করে ওয়াসাবি দিতে বলল, মনে হচ্ছে এটা তার খুব পছন্দ।
0: আজকের মূল বাক্য হল, দয়া করে ওয়াসাবি মেশাবেন না।
3: ওয়াসাবি ওয়া ইরে নাই দে কুদাসাই।
0: এই বাক্যটির গঠন বিন্যাস মনে রাখলে আপনি খাবার বা পানীয়ের মধ্যে কোনো কিছু না মেশানোর অনুরোধ জাপানিতে খুব সহজেই জানাতে পারবেন। চলুন বাক্যটিতে থাকা শব্দগুলোর অর্থ জেনে নেওয়া যাক।
5: ওয়াসাবি,
0: এ সম্পর্কে তো আমরা একটু আগেই বললাম যে এটি একটি ঝাঁঝালো সরিষার মতো জিনিস।
5: ইরে নাই দে কুদাসাই
0: মানে হল ঢালবেন না বা মেশাবেন না। আজকের ব্যাকরণের পয়েন্ট হচ্ছে, পানীয় বা খাবারে কোনো নির্দিষ্ট উপকরণ না মেশানোর অনুরোধ জানানোর ক্ষেত্রে বাক্যের গঠন। এক্ষেত্রে জাপানি ক্রিয়ার নাই রূপের সঙ্গে বলুন
5: দেকুদাসাই।
4: ক্রিয়াপদের নাই রূপ এটা আবার কি?
0: জাপানি ক্রিয়াপদের কয়েক রকম ক্রিয়ারূপ আছে, তার মধ্যে একটি হল নাই রূপ। এটি ক্রিয়ার নাবোধক রূপ এবং এতে ক্রিয়ার শেষে থাকে নাই। খাবার অর্ডার করার সময় পানীয় বা খাবারে কোনো নির্দিষ্ট উপাদান না মেশানোর অনুরোধ জানাতে হলে মেশানো বা ঢালা
5: ইরেরু
0: ক্রিয়াটির নাই রূপ
5: ইরে নাই
0: ব্যবহার করুন। এরপর জুড়ে দিন
5: দেকুদাসাই,
0: তাহলে পুরো কথাটি হবে
5: ইরে নাই দেকুদাসাই।
0: যে সুনির্দিষ্ট উপাদানটি আপনি চান না সেটি বোঝাতে তারপরে ওয়া পার্টিকেল ব্যবহার করুন। তাহলে আমরা জানলাম, নাবোধক অনুরোধ জানাতে অর্থাৎ বিনয়ের সঙ্গে নিষেধ করতে জাপানি ক্রিয়ার নাই রূপের সঙ্গে বলতে হবে
5: দেকুদাসাই।
4: বন্ধুরা শুনে শুনে বলুন
5: ইরে নাই দেকুদাসাই, ওয়াসাবি ওয়া ইরে নাই দেকুদাসাই, ওয়াসাবি ওয়া ইরে নাই দেকুদাসাই।
4: ঠিকমতো বলতে পেরেছেন তো বন্ধুরা?
0: এবারে একটি ক্যাফে বা রেস্তোরাঁয় চলমান কথাবার্তা শুনুন। গ্রাহক একটি নির্দিষ্ট উপাদান না মেশানোর জন্য দোকান কর্মীকে অনুরোধ জানাচ্ছে।
6: অরেঞ্জ জুস 1つ কোরি ওয়া ইরে নাই দে কুদাসাই।
3: কাশিকোমারিমাশিতা।
0: কি বলা হলো তা বোঝার চেষ্টা করা যাক।
6: অরেঞ্জ জুস 1つ কোরি ওয়া ইরে নাই দে কুদাসাই।
4: একটা অরেঞ্জ জুস দিন প্লিজ, দয়া করে বরফের টুকরো ঢালবেন না।
5: অরেঞ্জ জুস
0: শুনে বোঝাই যাচ্ছে এটা হলো অরেঞ্জ জুস।
5: হিতোৎসু
0: মানে একটা, মনে আছে তো?
5: কোরি
0: হলো বরফ বা বরফকুচি।
5: কোরি ওয়া ইরেনাই দে কুদাসাই।
0: কথাটি বলে গ্রাহক বুঝিয়েছেন তিনি বরফ চাননি।
3: কাসকোমারিমাসুতা।
4: বুঝেছি।
0: সাধারণত রেস্তোরাঁ বা দোকানে গ্রাহকের অনুরোধ বুঝে নিয়ে এই কথাটি বলা হয়।
4: বন্ধুরা এবার শুনে শব্দ করে বলুন।
5: কোরি ওয়া ইরেনাই দে কুদাসাই। কোরি ওয়া ইরেনাই দে কুদাসাই।
0: আরও অন্যান্য জিনিস খাবারে না মেশানোর অনুরোধ জানানো অনুশীলন করা যাক। মনে করুন সালাদের উপরে আপনি ড্রেসিং পছন্দ করেন না। সালাদের ড্রেসিং কথাটির জাপানি
5: ডোরেসিং, ডোরেসিং।
0: আর এক্ষেত্রে ড্রেসিং দেওয়া ক্রিয়াটির জাপানি হবে
5: কাকেরু,
0: এবং এই ক্রিয়ার নাই রূপ হচ্ছে
5: কাকেনাই, কাকেনাই।
0: এবার পারবেন তো?
3: ドレッシングはかけないでください。ドレッシングはかけないでください。
0: আজকের বোনাস বাক্য নেয়া হয়েছে মি আর সংলাপ থেকে। পুরো কথাটি মুখস্থ রাখুন।
3: おすすめは何ですか？
5: おすすめ
0: মানে হলো সুপারিশ, পরামর্শ ইত্যাদি। রেস্টুরেন্টে গিয়ে যদি তাদের প্রশ্ন করেন
5: ওসুসুমে ওয়া নান দেসু কা,
0: মানে আপনারা কোনটা সুপারিশ করছেন, তাহলে সবচেয়ে জনপ্রিয় পদ অথবা তাদের মতে সবচেয়ে উপাদেয় পদটির নাম তারা উল্লেখ করবেন।
4: এবার শুনে শুনে শব্দ করে বলুন।
5: ওসুসুমে ওয়া নান দেসু কা।
0: বন্ধুরা চলুন আরো একবার শুনি আজকের কথোপকথন।
3: おすすめは何ですか？
2: このスペシャル海鮮丼がおすすめだよ。イクラとウニがたっぷり入ってるよ。
3: じゃあそれください。私も。あ、わさびは入れないでください。
2: わさび抜きね。そちらは？
3: 私はわさびをたくさん入れてください。
6: 食いしん坊カイトにお任せ。
4: কাইতো আপনার ভোজন বিশারদ পর্বে আজ কথা হবে হোক্কাইদো অঞ্চলের বিখ্যাত সিফুড নিয়ে।
0: হোক্কাইদো অঞ্চলকে ঘিরে রয়েছে জাপান সাগর, ওখোৎসক সাগর এবং প্রশান্ত মহাসাগর। তাই এ অঞ্চলে মৎস্য ও সমুদ্রজাত খাদ্য আহরণ শিল্প ব্যাপকভাবে বিস্তৃত স্বাভাবিকভাবেই।
4: জনপ্রিয় সামুদ্রিক খাদ্যের মধ্যে আছে কাঁকড়া, স্কুইড, স্যামন মাছ এবং স্যামনের ডিম।
0: সারা বিশ্বের বোদ্ধা ভোজন রসিকদের কাছে এসব খাবারের স্বাদের আলাদা স্বীকৃতি রয়েছে। হোক্কাইদোর বন্দরসমূহের কাছাকাছি থাকা রেস্তোরাঁ এবং সরাইখানাগুলোতে আপনি তাজা মাছ, চিংড়ি ও অন্যান্য সামুদ্রিক পণ্য দিয়ে বিশেষভাবে তৈরি স্থানীয় পদও উপভোগ করতে পারবেন।
4: হোক্কাইদো অভিমুখে কখনো ভ্রমণ করার পরিকল্পনা আপনার থাকলে অবশ্যই ওই মৌসুমের উপভোগ্য পদগুলো কি কি তা জেনে নেবেন।
0: এখানেই শেষ করছি আজকের সহজে জাপানি ভাষা। কেমন লাগলো জানাবেন আশা করি।
4: আগামী অনুষ্ঠান শোনার আমন্ত্রণ রইল।